গলা কাইচ, ছুটি দিনে তুমি মানে কোন কোন খেলুছ? ছুটি দিন মানে খেল খেলিবার দিন, সাঙ্গসাথীঙ্କ ସହ মজা করিবার দিন। তাহলে তুমি মানে সবু কোন কোন খেলুছ? আরে বাহ, লুচালুচি, দৌড়া দৌড়ি, ক্রিকেট খেল, লুডো খেল, এতে প্রকারর খেল খেলুছ? আচ্ছা পিলা মানে মতে বি টিকে তুম সাঙ্গে খেলাইব তো? আচ্ছা হো, কিন্তু পিলা মানে যদি আমি টিকে অধিক সময় খেলে দেউ তাহলে ঘরে মা গালি করতে না? কুহন্তি খরারে বেশি সময় খেলনি, ড্রেস পটা মলি করনি, এমিতি কুহন্তি না? কিন্তু পিলা মানে ভাবিল এমিতি কিছু খেল আছে কি যাহা বেশি সময় খেলিলে বি ঘরে গালি করতে না? ভাব ভাব, সেই খেলটির না হচ্ছে চেস খেল। পিলা মানে তুমি সব চেস খেল বিষয়ে জাণিছ তো? হ্যাঁ ঠিক ঠিক, যেউথিরে সব হাতি, ঘোড়া, রাজা, রাণী, সৈনিক থাকে। হলে পিলা মানে এই খেলটি বহুত লোকপ্রিয়, কাহিকি না এই খেল খেলিলে আমার মানসিক স্বাস্থ্য ভালো রুহে। পূর্বরু এই চেস খেল রাজা মানকর খেল থিলা, কিন্তু এবে সবি এই খেল খেলুচন্তি। কারণ এই চেস খেল খেলিবা দ্বারা সমস্তে কুহন্তি বুদ্ধি তীক্ষ্ণ হুয়ে। কারণ চেস খেলটি বহু শান্তিরে খেলা যায়, যেউ খেলরে খেলাড়ি নিজর উপস্থিত বুদ্ধি প্রয়োগ করন্তি। হেলে আজি আমি চেস খেল বিষয়ে কাহিকি কথা হেউছি পিলা মানে? কাহিকি না প্রতিবর্ষ জুলাই 20 তারিখ দিন বিশ্ব চেস দিবস পালন করা যায়। তাহলে চেস বিষয়ে আমি আউ কিছু কথা জানি নেবা। 1924 মসিহারে ফ্রান্সর প্যারিস ঠারে আয়োজন করা যাইথিলা অষ্টম গ্রীষ্ম অলিম্পিক গেমস, যেউঠি জুলাই 20 তারিখরে ওয়ার্ল্ড চেস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা যাইথিলা। ইউনেস্কো তরফর ফাউন্ডেশনর প্রতিষ্ঠা সম্মানরে জুলাই 20 তারিখকু বিশ্ব চেস দিবস পালন করিবাকু প্রস্তাব দিয়া যাইথিলা। কারণ চেস খেলিবা দ্বারা লোকমানক মধ্যরে সহনশীলতা আসে, বিচক্ষণ বুদ্ধি আসে, আউ ছোট পিলাঠু নেই বড় যায় সবি এই খেল খেলিপারিবে। আউ পরস্পর ভিতরে সভিঙ্কু সম্মান দেবা মধ্য এই খেলর লক্ষ্য। এবং হ্যাঁ, এই খেলকু আপণে নেইথিবা ব্যক্তি বহুত শৃঙ্খলিত থাকে। কারণ এই খেলরে নথায় চিৎকার কি তাড়ি কি জিতিবা হারিবার কোনসি বি শব্দ। হলে এবে সময় হয়ে যাইছি গীতটিয়ে শুনিবার, তাহলে চলো সবি মিশি শুনিবা গীতটিয়ে।

0: অসরা পানি বরসে দেইজা।
1: পিলামানে বর্ষা দিন আউ বর্ষা দিনে এমিতি গীত শুনিবাকু ভারি মজা লাগে না।
0: আকাশে কলা কলা মেঘ আউ বর্ষারে ঠান্ডা ঠান্ডা পবন।

নমস্কার শ্রোতা বন্ধু, আকাশবাণী পুরী দ্বারা প্রস্তুত স্বতন্ত্র আইন পত্রিকা আম আইন আম সুরক্ষাকে স্বাগত করছি মু প্রিয়দর্শিনী। শ্রোতা বন্ধু, বর্তমান আমি এক এমিতি দুনিয়ারে বঞ্চুছি যেউঠি প্রগতি আউ প্রকৃতি ভিতরে গোটে যুদ্ধ চালিছি। সহরীকরণ আউ শিল্পায়নর দৌড়ে আমি অনেক সময়রে পছরে ছাড়ি যাওছু আমার সবুজিমা, স্বচ্ছ জল আউ নির্মল বায়ুকু। কিন্তু প্রশ্ন উঠুছি, যেতবে প্রশাসন বা বড় বড় কোম্পানি মানে পরিবেশ নিয়মক অণদেখা করছন্তি, সেতবে প্রকৃতির উকিল সাজি কি ছিড়া হুয়ে? হ্যাঁ শ্রোতা বন্ধু, উত্তরটি হেউছি আমার ন্যায়পালিকা বা কোর্ট। সেইপাইত আজ আমার সম্পাদকীয় বিষয়বস্তু রয়েছে পরিবেশ সুরক্ষায় ন্যায়পালিকার ভূমিকা। শ্রোতা বন্ধু, আমার সংবিধানের ধারা 21 আমাকে জীবন ধারণার অধিকার দিয়েছি। ভারতের মান্যবর সর্বোচ্চ ন্যায়ালয় এর ব্যাখ্যা করে কহিছন্তি যে গোটি প্রদূষণমুক্ত পরিবেশে বঞ্চিবা হেউছি মানুষের মৌলিক অধিকার। যদি বায়ু বিষাক্ত হুয়ে কিংবা পিইবা পানি দূষিত হুয়ে, তেবে এহা জীবন জীবার অধিকার উপরে এক আঘাত। কাহিঁকি না, যদি বায়ু বিষাক্ত হেউছি আর পানি দূষিত হেউছি, তাহলে সেই বায়ুকে আঘ্রাণ করে আর সেই পানিকে পিই মানুষের স্বাস্থ্য খারাপ হুয়ে, আর তার জীবন বিপন্ন হয়ে যাই থাকে। সেইপাই তো জীবন ধারণার মৌলিক অধিকার ভিতরে আসে প্রদূষণমুক্ত পরিবেশে বঞ্চিবা। শ্রোতা বন্ধু, পরিবেশ সুরক্ষা ক্ষেত্রে ভারতীয় ন্যায়ালয়ের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ, কারণ সর্বোচ্চ ন্যায়ালয় অনেক সময় ঐতিহাসিক রায় সব শুনাইছেন, যাকে আপনার জাঁয়া নিহতি দরকার। এই যেমিটি 1987 এমসি মেহেটা বনাম ভারত সরকার মামলা, যাকে আমি সমস্তে ওলিয়ম গ্যাস লিক মামলা বলে জানুছে, এহা পরিবেশ আইন ইতিহাসের সবুঠারু গুরুত্বপূর্ণ, কারণ এথিরে সুপ্রিম কোর্ট আবসোলিউট লাইবিলিটির সিদ্ধান্ত দেইথিলে, যেউথিরে স্পষ্ট ভাবে কুহাযাইথিলা যদি কোনসি শিল্প সংস্থা বিপজ্জনক কার্য করুথায় আর সেথিরু কোনসি দুর্ঘটনা ঘটে, তেবে সেই সংস্থা হি ক্ষতিপূরণ দেবাকু বাধ্য, আর এথিপাই কোনসি বাহানা বা যুক্তিকু গ্রহণ করা যাব নাহি। সেহিপরি 1996 তাজমহল মামলা মধ্য অনেক গুরুত্ব বহন করে, কারণ এই মামলার সুপ্রিম কোর্ট প্রিকশনারি প্রিন্সিপল বা সতর্কতা।

শ্রেয়া ঘোষাল এবং জাভেদ ওয়াসিরক দ্বৈত কণ্ঠরে এই গীতটিকে শুণন্তু ভাগ মিলখা ভাগ হিন্দি কথাচিত্রর।

0: শ্রোতাবন্ধু, এইটি শেষ করুছু কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি আকাশবাণী পুরী। এই কিছুক্ষণ মধ্যে প্রচার করব বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম।
1: आप सुन रहे हैं विविध भारती।
2: विविधा विविध भारती के विविध रंगी कार्यक्रमों की विविधा।

রাতে আটটায় প্রচার করব হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সমাচার দর্পণ আকাশবাণী কটক কেন্দ্র প্রচার করব রাতে আটটা বাজে তিরিশ মিনিটে বিশেষ আলোচনার কার্যক্রম সাংসদ কে সম্মুখ মুদ্দে প্রচার করব আকাশবাণী দিল্লির রাতে নটা বাজে তিরিশ মিনিটে রাতে দশটায় শুনেপারে আকাশবাণী কটক কেন্দ্র প্রচার করব নাটক বাইশ পাহাচ শ্রীজগন্নাথ ভজন শুনেপারে রাতে দশটা বাজে পচাশ মিনিটে শ্রোতাবন্ধু শুনিলে চলিত অধিবেশনর কার্যসূচী এথর শুনন্তু আসন্তাকালি প্রাতঃ অধিবেশনরে প্রসারিত হওয়াকু থিবা কার্যক্রম সূচনার কিছু

আসন্তকালে সকাল 6:05 শুনিপারবে বিশেষ বন্দনা কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্র। পরে পরে শুনবে অনুচিন্তা কার্যক্রম সকাল 6:35 আকাশবাণী কটক কেন্দ্র। সকাল 6:40 প্রচার করব গোস্বামী তুলসী দাসঙ্ক রচিত শ্রীরামচরিত মানসর 141তম অধ্যায়। আমরি স্বাস্থ্য কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্র প্রচার করব সকাল 7:10। সকাল 7:25 প্রচার করব শ্রীক্ষেত্র ধামর মহিমা উপরে পর্যবেসিত বিশেষ কার্যক্রম ক্ষেত্র মহিমা। আসন্তকালি এতে শুনবে আলোচনা হেরা পঞ্চমী ও মা মহালক্ষ্মী রোষ। আলোচনা করবে পদ্মনাভ ত্রিপাঠী। সকাল 7:40 প্রচার করব পুরাতন ভিতর বিশেষ কার্যক্রম অতসী কুসুম আকাশবাণী কটক কেন্দ্র। পরে পরে সকাল 8:30 শুনিপারবে শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্র। এতে শুনবে আসন্তকালি আলোচনা হেরা পঞ্চমী। আলোচনা করবে রবীন্দ্রনাথ প্রতিহারি। সকাল 8:45 শুনিপারবে হিন্দি কথচিত্র গীতর কার্যক্রম। এসএমএস মাধ্যমে অনুরোধ গীতর কার্যক্রম হিল্লোল প্রচার করব সকাল 9:00। সকাল 10:00 প্রচার করব শ্রীক্ষেত্র সুরভি ক্রমে কিছু ওড়িয়া ও হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। শ্রোতাবন্ধু শুণিলে আজির ও আসন্তকালি প্রাত অধিবেশনের প্রসারিত হওয়া কার্যক্রম সূচনার কিছু। আকাশবাণী পুরী বর্তমান শুণতু পাণিপাগর সূচনা। ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র মিলিথিবা সূচনা অনুযায়ী ওড়িশার দক্ষিণ উপকূলবর্তী জেলাগুড়িকর কিছু স্থানরে সাধারণ মধ্যম ধরনের বর্ষা হয়ে যাই। সেইপরি নয়াগড় জেলার গোটিয়ে দুইটি স্থানরে প্রবল বর্ষা রেকর্ড করা যাইছে। আগামী 5 দিন পর্যন্ত মৎস্যজীবী মানুষ কোণী সতর্ক সূচনা না। চাষী ভাই ভীপাই মিলিথিবা সূচনা অনুযায়ী ওড়িশার গজপতি গঞ্জাম পুরী খোর্ধা নয়াগড় জেলার গোটিয়ে দুইটি স্থানরে সাধারণ মধ্যম ধরনের বর্ষা হওয়া সহ ঘড়ঘড়ি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনের পাগরে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাও না। শুনিলে পাণিপাগর সূচনা। আপন মানে টিউন করছেন আকাশবাণী পুরী 103.4 FM। শুনিপারে এই বিজ্ঞাপন বিরতি পরে ওড়িয়ার ভক্তিগীত।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র বর্তমান শুণত কুন্তলা কুমারী সাবতঙ্ক গীত রচনার দেশাত্মক বোধক সঙ্গীতটি পরিবেশন করছেন মমতা সাউ এবং সাথী।

0: শ্রোতা বন্ধু শুণুলে সমবেত কণ্ঠে দেশবন্দনাটিয়ে মমতা সাহু এবং সাথীঙ্ কণ্ঠে গীত রচনা করে কুন্তলা কুমারী সাবত। পরবর্তী কার্যক্রম ওড়িয়া আলবম গীতর কার্যক্রম শুনিপারি এই বিজ্ঞাপন বিরতি পরে।
1: কম সুধারে লোন দরকার, তাবি অ্যাপরে বাহা ফসিলা। অজনা আপনারু দূরেই রুহন্তু।
2: আরবিআই কহে
1: সচেতন হুহন্তু, সতর্ক রুহন্তু।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হে।

শ্রোতা বন্ধু, আজি তো সময় যাই ওড়িয়া আলবম গীতর কার্যক্রম কু এইটি শেষ করছু। আজর কণ্ঠশিল্পী লে নিবেদিতা বিকি মহম্মদ আজিজ ও সিবা। আসন্তু শুনিবা পরবর্তী কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্রর কিছু ক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু শুনছন্তি ওড়িয়া কথাচিত্রর গীত আকাশবাণী পুরী কেন্দ্ৰৰ। আসন্তু শুনি নবা কার্যক্রমর পরবর্তী গীতটি অরুন্ধতী কথাচিত্রর। কণ্ঠ সজাইছন্তি এই গীতটিকু মোহাম্মদ রফি।

আকাশবাণী পুরী প্রচার করছে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথমে শুনে নিয়ন্তু এই গীতটি অর্জুন পণ্ডিত কথাচিত্রর হরিহরণ ও এলকা আগ্নিক কণ্ঠরে।

0: শ্রোতা বন্ধু, আজ তো সময় যাই হিন্দি কথা চিত্র গীতর কার্যক্রম কু আজ এইটি শেষ করছু। পুঁ কিছু হিন্দি কথা চিত্র গীত নিয়ে আসব আসন্তকালে ঠিক এই সময়। আকাশবাণী পুরী বর্তমান শুণন্তু সমাচার দর্পণ প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।
1: আকাশবাণী কটক সমাচার দর্পণ।

0: দোস্ত মোর নায়েব নাজিম জনাব তকি খা, সাবাস সাবাস রামচন্দ্র। এথর তোর বিদায়ের বেড়া, কোরআনর মন্ত্র মসজিদর নামাজ আর নৌকর মানকর কুন্নিস ভিতরে লুচিছিবু তু। নূতন শিক্ষা, নূতন দীক্ষা, নূতন নাম। দীক্ষা পরে মোর নাম কোন হব লোধুমিয়া?
1: নামরে কোন মানুষের সত্তা বদলি যায় যাহ না? নামটা গোটে খোল, নামটা গোটে বাহারর পোশাক। নাম বদলে কোন আপন বদলি যাবে? বদলি যাব আপনার বুনিয়াদি আদব কায়দা আদত আর বিশ্বাস। ধরন্তু আপনার নাম হাফিজ কাদর।
0: হাফিজ কাদর? হ, হাফিজ কাদর মোর নাম। এই হাফিজ কাদরর সংজ্ঞা ভিতরে আত্মগোপন করিব গজপতি রামচন্দ্র। খোদা হাফিজ রামচন্দ্র, খোদা হাফিজ, খোদা হাফিজ।
2: এতে অফসোস কাহিঁকি জাহাম্পনা? কবির মুসলমান থিলে না হিন্দু, হিন্দুর রাম আ মুসলমান রহিম তো তাঙ্ক পাইঁ সমান থিলে। ধর্ম তো গোটিয়ে, আপন দিল্ল দরদ দেই দিন দুনিয়ার মালিকঙ্কু আপনার করিবা তো কবিরঙ্ক মতরে ধর্ম।
0: শাহজাদি,
2: আপনার জগন্নাথকু সে কবির যে চিহ্নিচন্তি আর চিহ্নিচন্তি, সেই খোদাতলা জগন্নাথঙ্ক ইজ্জত রাখিবা আপনকর তো ধর্ম। মসজিদ ভিতরে যাহঙ্কু দেখি হুই নাহি সেই তো মন্দিরর জগন্নাথ, সেই হি আপনকর ধর্ম। খোদাঙ্ক উপরে ভরসা রাখন্তু, সব ঠিক হইছিব।
0: মো পাই খোদাঙ্কু প্রার্থনা কর শাহজাদি।
2: আল্লাহঙ্ক মেহরবানিরে আপনকু শান্তি মিলু। আপন জগন্নাথঙ্ক সেবক, আপনকঠি আছে খোদাতলঙ্ক খুশবু।
0: শাহজাদি, মোঠি খোদাতলঙ্কর খুশবু আছে কি না মু জানে না, কিন্তু মো পাই, মো পাই তুমি খোদাঙ্কর জীবন্ত মেহরবানি।
2: মোর সময় হয়ে গলানি, লোধুমিয়াঙ্ক পাই আপনকু দর্শন করি পারিলি।
3: বয়ান কোন গোটে মাগিও বলি কোথলো পা, খুলি করি কো না।
2: কবির সাহেব যে জগন্নাথ দর্শন করে মতো আপনার তাঁর থাকে দর্শন করাই দিয়েপারে?
0: নিজে তো মু সেথর বঞ্চিত শাহজাদি, যদি সুযোগ আসে মু আপনার ইচ্ছা পূরণ করবি,
2: আপনার সাংরে করবি তাঁর দর্শন।
0: শাহজাদি,
2: যবন বলে ঘৃণা করবে না তো, হীনা বলে ঠেলি দেবে না তো?
0: এ কোন কৌছ শাহজাদি?
2: শাহজাদি নুহে, আপনার জন বান্দি পিতায় চাহপনা। খোদাঙ্ক ইচ্ছা দিলে পুনি আপনার সাক্ষাৎ পাইবি। খোদা হাফিজ, খোদা হাফিজ,
0: খোদা হাফিজ।
2: আসন্তু মিয়া সাহেব,
3: চলন্তু আপনার রক্ষি ও খোজাঙ্ক নিকটে পৌঁছাই দিয়ে।
0: এ পুড়ি কি পরীক্ষা প্রভু, ভাগ্যের এ কি বিড়ম্বনা! অভিনয় বলে যা ভাবিলে তাহা যে সত্য হওয়া যাচ্ছে।
3: হ্যাঁ, কোণ স্থির কলে জনাব?
0: তুমি এই কোণ কল লোধুমিয়া?
3: কী কোণ হল হজুর?
0: কী তুমি তাঁকু আনিল? পরিত্যক্ত অবহেলিত রামচন্দ্র জীবনক পল্লবিত কল কী? তার ভিতর শূন্যতা ভরি দেবার এপরি ব্যবস্থা কল কী? এ তোমার যোজনা না ষড়যন্ত্র, দোস্তি না বেইমানি?
3: হজুর উত্তেজিত,
0: উত্তেজিত, উত্তপ্ত না উন্মাদিত মু নিজে বুঝিপারুনি। কহিলি মু ছলনা করিবি, মু অভিনয় করিবি, কিন্তু এ কোণ হল? এই নারীর আবির্ভাবে সবু যেপরি বদলি যাইছি, হাফিজ কাদর মো পাই গোটে আবরণ নুহে, এহা যেপরি মোর সত্তা। এই মহিয়সী স্নেহময়ীর স্পর্শ পাইবা পাই মু যেমিতি জহন্নমুখ যাওয়া পাই প্রস্তুত হয়ে যাচ্ছি, মিছি মিছিকা নকলি মুসলমানরু মু যেপরি সচ্চা মুসলমান বনি যাচ্ছি, হে তুমি কোন কল দোস্ত? হে তুমি কোন কল? হে তুমি কোন কল? কোন কল?

0: এতে নিচ্ছ সে গজপতি হয়ে ছাড়া জীবন পাই যে নিজের ধর্ম দিয়ে পারে
1: তুমি ধরছ ধর মা যে পরিস্থিতিতে বাবা মুসলমান হওয়া বাধ্য করাগলা তা তো তুমি জানো
0: না কিছু জানে না সব প্রচার সব মন গড়া কথা
1: মা জগন্নাথ গজপতি অভিনয় করে গলে সে তুমি এত বিচলিত হয়ে পড়ছ কী
0: বোধ দেওয়া পাই আউ চেষ্টা কর না কুমার জাতি থরে গলে আউ ফেরে না সে মিলে ছ সে বি ধর্মী
1: মা
0: হ্যাঁ সেদিন মো মনা নমানি সামান্য খজনা পাই সে মোগলর বিরুদ্ধাচরণ কলে কিন্তু শেষে সেই মোগলর শরণ পশি মুসলমান হলে ছি ছি ছি ছি মু কোন জনে মুসলমান স্ত্রী জনে জাতিহরা পতিতর পত্নী হওয়া অপেক্ষা মৃত্যু হয়ে শেষ কর
1: মা বাবাঙ্কু ভুল পছি বড় মা অন্য ভাই মানে রাজ্য ছাড়িলে শেষে আমি বি সেয়া কলে তোষ নদী আমি কোন বাবাঙ্কু চিহ্নিবাকু চেষ্টা করি নতান্তে
0: খোর্ধা প্রাসাদ ছাড়িবা পরে ঘুমুসারে আশ্রয় নেবা ছাড়া অন্য উপায় কোন থিলা পুত্র তো পিতামহ দিব্য সিংহ দেব

সেই বাইশি পাহাচ এ বিবি অছি পরম ভক্ত রামচন্দ্র দেবর সেই অশ্রুড় কাহাড়ির মোক সাক্ষী হই এবং রহিথিব যুগ যুগ পাই যুগ যুগ পাই যুগ যুগ পাই।

শ্রোতা বন্ধু, শুণুলে আকাশবাণী কটক কেন্দ্র প্রচারিত করুল নাটক বাইশি পাঁচ, রচনা করে রজত কুমার কর, প্রযোজনা করে রমাপদ নন্দ। আপন মানে কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্র। বর্তমান শুণবা সোনু নিগম কণ্ঠের এই জগন্নাথ ভজন বাসুদেব রথ সঙ্গীত সংযোজনার।